আপক আহলে নেত নানা সকুন ইন্দু সর পদিরা এতি এতি পারে জন্তুতি তাসকিলা

0: পদার্থরু কোকোনাট চোকোনাট ভিটা মিল্ক বাটার ফ্রাইড ক্রিম মিল্কি বাটার তথা ডাইজেস্টিভ হোল হুইট বিস্কি
1: হেরা হেরা হেরা যো হো হামরো চয়েস কোকো ডাইজেস্টিভ র কুকি চা হাই নাইস
0: অডগুরি
2: খুলো খুলো খুলো পরিচিত ফার্মেসি ঘোরাহী দাং বাথরোগ এন্ড স্কিন কেয়ার সেন্টার প্রালি ট্রাফিক চোক দেখি 100 মিটার পশ্চিম উকালো তরফ ঘোরাহী দাং মা খুলো
3: কাঠমান্ডু মেডিকেল কলেজ মা কার্যরত বরিষ্ঠ বাথরোগ ইউরিক এসিড লুপস তথা প্রতিরক্ষা রোগ বিশেষজ্ঞ ডাক্তার আবিষ্কার সুবিধি দ্বারা দিইনে সেবাহরু
2: বিস্তারে জোর্নিহরু র অউলাহরু বাঙ্গিদাই জানে
3: হাত খুটাকা জোর্নিহরু শুনিনে র দুখনে
2: হাত খুট্টা তথা পাইতালা ঝমঝম গর্নে পোল্নে
3: ছালামা দাগহরু আউনে কপাল ঝর্নে
2: শরীর ফুল্নে র চিলাউনে হড্ডি খিয়েমা খোক্রো ভাই বারম্বার ভাঁচিয়েমা
3: অউলাহরু নীলো ভয়েমা ধেরৈ কালো ভই কুহিন খোজেমা
2: বারম্বার গর্ভপতন ভয়েমা
3: কপাল ধেরৈ ঝরেমা মুখ তথা আখামা সুক্খাপন ভয়েমা
2: লামো সময় দেখি কমজোরি র শরীর ফতক্ক গল্নে ভয়েমা
3: বিনা কারণ শরীরমা রাতো সেতো রগতকো কমি ভয়েমা
2: বিনা কারণ শরীরকো তৌল ঘটেমা
3: ঢাড দুখেমা কম্মর দুখেমা
2: গাউট তথা ইউরিক এসিডকো সমস্যা
3: বারম্বার আখা রাতো ভয়েমা
2: ফোক্সোমা বারম্বার পানি ভরিয়েমা আইএলডি দম ভয়েমা
3: বারম্বার লামো সময়সম্ম জ্বরো আয়েমা
2: ছালামা দাগ অলসর সোরিয়াসিসকো দাগ ভয়েমা
3: লামো সময় দেখি ছালা কড়া ভয়েমা
2: লামো সময় দেখি মাংসপেশীমা কমজোরি তথা দুখাই ভয়েমা
3: ইউবা অবস্থামা পক্ষেঘাত ভয়েমা
2: মৃগৌলা ফেল ভয়েকো কারণ বাথরোগ হুন সক্ছ
3: এলার্জি সম্বন্ধী সমস্যা বারম্বার দোরিয়েমা
2: কম উমেরমা হৃদয়ঘাত মুটু রোগ ভয়েমা
3: সবই সমস্যাকো সমাধান হুন্ছ আউনুহোস
2: বাথরোগ এন্ড স্কিন কেয়ার সেন্টার প্রালি ট্রাফিক চোক দেখি 100 মিটার পশ্চিম উকালো তরফ ঘোরাহী দাংমা
3: ডাক্তার আউনে সময় প্রত্যেক মহিনাকো তেস্রো শনিবার
2: ফোনবাট পনি নাম দর্তা গর্ন সকিনেছ
3: ফোন নম্বর 082-591-670
2: মোবাইল নম্বর 98-578-43-123 পরিচিত ফার্মেসি দাং বাথরোগ এন্ড স্কিন কেয়ার সেন্টার প্রালি